0: আজি নিহতি ভাবে আম সুরভীর সৌভাগ্য আজি আমার গহণার অনেক জনে কণ্ঠশিল্পী জনে অভিনেতা সে পুনি কমেডিয়ান আজি সমস্ত গীতরে ঝুমিবে হসিবে
1: হিরো ইয়ে হিরো কাকু দেলা বালা এগুড়া খালি গোড়া তক তক দেখা যাচ্ছেন ননা সুট বুট সব পিন্ধিকি হিরো হইছেন ননা রে ছটা সাতটা পকেট এই পট পকেট রে হাত পুরেবু আঁঠু কতরে পাপুলি বাহি
0: শ্রীচরণ আমি জানিছু আপনি জনে মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি জনে সিঙ্গর জনে অভিনেতা।

0: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
1: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো অটো পাই 10000 টাকা কার ও ছোট জানা পাই 15000 টাকা ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
0: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
1: এবে গেল গ্যাস পিএনজি কানেকশন নেবা আহুরি সহজ সিকিউরিটি ডিপোজিট করিবার তিনোটি সরল উপায় সমুদায় 4000 টাকা একা সহিত কিংবা 1000 দিন পর্যন্ত দিন পিছা 5 টাকা নচেত প্রত্যেক দিন 1 টাকা
0: অনলাইন রেজিস্ট্রেশন করে প্রথম গ্যাস বিল রে পান্ত 200 টাকা ছাড় ও রেফারেল উপরে ক্যাশব্যাক আজই কল করন্তু 1800102982
1: গেল গ্যাস সহজ কানেকশন ভরসা যোগ্য গ্যাস
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
5: হরেকৃষ্ণ মিশ্রঙ্ক অন্য এক রচনাকে নিয়ে পরবর্তী শিল্পী হলে মধুমিতা মহান্তি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সাবিত্রী, মো অফিস যাচ্ছি,
4: নিয়া এ মাসর ইলেকট্রিক বিল ভরি দেব।
3: বাপরে এত টাকা!
4: মু তো কহুছি সোলার প্যানেল লগাই দবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
3: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
4: কাই চিন্তা করুছ? সরকার সেথিপে সাবসিডি দেউছেন্তি পরা।
5: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 1,38,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছেন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
6: আমার রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু

0: हेलो
1: मैडम नमस्कार।
0: नमस्कार
1: सविता कहूँ
0: आज्ञा सविता आपन को उठे बड़ो वेलकम करू छु आज कार्यक्रम को।
1: धन्यवाद मैडम।
0: केमती कोन अछंती भलो रीतिबे निहाती भाबरे
1: आज्ञा आज्ञा। हेलो
0: आज्ञा कोहंतु केमती वर्तमान जून मास आसिले टिके अगुरु आपे कथा होतिले जने श्रोता भाई फोन करथिले पर्यावरण परिवेश रो सुरक्षा करिबा परिवेश को बंचेबा परिवेश को संतुलित करिबा आम समस्तंकर वर्तमान गोटे मुख्य कर्तव्य हलाणी दायित्व हलाणी कौन भावंतु
1: आपण मैडम परिवेश रक्षा करिबा हमरो प्रथम कर्तव्य समस्तंकर जने चाहिले तो बनि समस्ते सुदा करिबा पडियो कैना আস্তে আস্তে আমার পরিবেশ সব বিগড়িবার লাগিছে। সে জল হোক আকাশ হোক কি আমার স্থলভাগ হোক আমি হি তাকে দূষিত করছি আমি হি আর পরিণাম ভোগ করবো আমার পরে পিঢ়ি বি ভোগ করার চেষ্টা সেপা আমি সচেতন হওয়া পড়ব সমস্ত আস্ত সে কিছু মাত্রায় অংশগ্রহণ করে কেমি আমার পরিবেশ মানে ঠিক রহব সে বিষয়ে চিন্তা করা উচিত। আমি যে পলিথিন পলিথিন ব্যবহার করছি সেইটা আমার প্রকৃতির বিরোধ করা সেইটা হি তাকে সে জলে ডুবিব না কি মাটি মিশিব না কি কিছু হব না।
0: সাধারণত সবিতা আমার অধিকাংশ লোকে গোটে প্রশ্ন করতে এটা তো সরকারঙ্কর কাম এপাই অনুষ্ঠান অপাই অফিস আমি কাই মুন্ড খেলা এই প্রকার চিন্তাধারা তো গোটে সাধারণ মানুষ কেমিতি পরিবেশর সুরক্ষা করে পারিব এ বিষয়ে আপনার বর্তমান কুহতু যেমন প্রথমে কে গছ লগাইবা
1: গছ লগাইলে হবনি ম্যাডাম
0: হ্যাঁ
1: গছ লগাইকি তার সম্পূর্ণ যত্ন নেই সে কেমি মানে বড় হব সেইটা চিন্তা করা কথা আমি গছ লগাই দেবা গছ লগাও না কি বহু লোক গছ লগাও কিন্তু সেগুলা সব রুচি মানুষ হুম কি জন্তু জন্তু হচ্ছে তাঙ্ক দৌরাত্মারে সেগুলা সব নষ্ট হয়ে যাবে কিন্তু তাকে পূর্ণ ভাবে সে যেতে বয়স হওয়া যায় তাকে আমি তার যত্ন নেওয়া কথা পানি দেওয়া তাকে দেখবা কেমি টিকি বড় হইব বড় হইলে হয়েগলে আমার আর কিছু নাই যেত বড় হয়ে যাচ্ছে আমার কাঠ দরকার হয়েছে হ্যাঁ আমি কাঠ কাটবা আমার দরকার যে কাঠ কাটবা তা পূর্ব আমি দশ থেকে চিন্তা করার কথা আমি কিন্তু আর পাঁচটা গাছ লগাইবা এইটা হচ্ছে আমার কর্তব্য সরকার দোষ দিলে কোণ হব সরকার অনুষ্ঠান গড়ছেন আমি যাও আমি যা সেই অনুষ্ঠানে রয়েছেন করবানি আমি করবানি আমি অলসুয়া হচ্ছে আমি আমার পরিবেশ খারাপ করছি।
0: আজ্ঞা আজ্ঞা। প্রথম কথা হল গছ লগাইবা জলকু নষ্ট নকরিবা বিজুলিকু আমি অনেসরি লগাই দিথাও ফ্যান লগাই দিথাও দিনবেলা বি লাইট লাগি থাকে দিনবেলা বি অনেসরি কিছু গোটে ইলেকট্রিক জিনিসকু আমি চলাই দিথাও এটা বি আসুচি যে তাকু কেমতি মানে সুবিনিযোগ করিবা।
1: আজ্ঞা
0: হ্যাঁ আসুচি প্লাস্টিক র ব্যবহার আপন যো কহিলে ফুড মানে খাদ্য কো নষ্ট ন করিবা বহুত গোটে ছোট ছোট কথা আছে এই যে পরিবেশ নষ্ট হয়ে আসুচি এটা কোন গোটে দিনরে কি নষ্ট করিছে আস্তে আস্তে আস্তে সৃষ্টির আরম্ভরু আস্তে আস্তে আস্তে হয়ে কি এই জায়গাকে পৌঁছিছি সেমিতি আমি সমস্তে লোক আস্তে আস্তে আস্তে এই ছোট ছোট কথাকে ধ্যান দেইকি পরিবেশর কেমতি সুরক্ষা করিবা এই সব বিষয়ে বর্তমান অন্টা ভিড়িবার সময় আসিলানি ডেরি বি হইগলানি নহ
1: পুরো বিগড়ি গেল তেমন আমি সচেতন হবার দেখুন আমি প্লাস্টিক জিনিস কাই ব্যবহার করিয়া পলিথিন কাই ব্যবহার করি আমি যেত মার্কেট যাচ্ছে আমি কোন লাজ মারিব এতে গোটে ব্যাগ নেইকি গেলে যে কোন লোক যাচ্ছে সে গোটে গাড়ি নেইকি যাইছিবে না গাড়ি ভিতরে ভর্তি করিকি নেইযিবে আপনার দেখবে মু দেখিছি বহু শপিং মল রে সে মানে তাঙ্ক তরফ রু দিয়ন্তি কপড়া ব্যাগ যদি আপনার ব্যাগ নেইছিল কিছু নাই সে ব্যাগ তো আপনি নেইকি যান সেটা ভর দেবে না সে কোনো পলিথিন দিয়ে

0: ओपा नमस्कार।
1: नमस्कार
0: कुमारी दीक्षा गोपाल ग्राम सुनापड़ा पोस्टर्मा हाँ। धर्मघर जिला कलाहांडी पहुंची ओपा।
1: केते दिन जाय कुमारी थिबे आपण?
0: हाँ ओपा।
1: श्रीमती हेबे नी की केबे?
0: नाही ओपा मो श्रीमती हेबे नी मु तो सन्यासी दीक्षा नै के घरे अछि ओपा।
1: अच्छा सन्यासी जाय छेंदी आपण नै दीक्षा कौन कहबे आज आम जो विषय वस्तु रखी
0: विषय वस्तु कह सीता गीत गोटे पद गई
2: ধন ধন পুপে ঘম ঘম সুচনে সুখী গলা নিনালা যেতে খুশিলে দিলে ন মিলে পিবা ধন পরাণ কম পরাণ হুলে কল বল সুচনে
0: দেখন্তু অপা আমি গছক যদি আমি জীবন রক্ষা করিদবা গছ যদি আম পৃথিবীরে থিবে তো আম পাই সবু কিছু সুখ আসিব আৰু যদি আমি গছক আমি কেবে ন রাখিবা আৰু যদি গছ প্রতি আমি দৃঢ় করিবা তাহলে আম পাই কি ভগবান আমার ভগবান পৃথিবীরে অছন্তি গছ রূপরে মানে আমি গছক ভগবান পরি আমি পালন করিবা আৰু গছ ঠারু আমি সুস্বাদু সব ফল যে আম্ব পিদুলি জামুকড়ি আমি কেতে আমি বড় করি এমনি কেতে ইত্যাদি ইত্যাদি আমি ঔষধ পত্র ঠারু আমি গ্রহণ করছ ঔষধ যেমিতিকি আমাকে শীতল পবন দেছি আউ অম্লজান সকাল যেতেবেলে পাইলা আমি গছরু অম্লজান মধ্যে পাউছু আউ তো আজিকালি পাইবাকু মিলুনি কারণ আমি মনিষ মানে হি অত্যাচার করছু আমি মনিষ মানে হি অসুর প্রকৃতি সাজিকি আমি পৃথিবী মাতা আমি মঙ্গলা করে দৌছু তো আমি পৃথিবী মাতা আমি সুদৃষ্টি সে দেখ না বাপা তেমন আমি সতর্ক হবা আমি পৃথিবী মাতা সতর্ক করবা সমস্তে চারো চারোটি গছ লগাইলে আম পৃথিবী মাতা হসি উঠিবে আমি কোলরে আমি বি হসিবা বাপা আমি দেখিবা আমি আগে যেমি চলুলে আমার বি সেমি আমি কেতে খরা হলে বি আমি বাধিবনি।
1: আজ্ঞা বহুত বঢ়িয়া কথা আপনি কেছেন বহুত ধন্যবাদ দীক্ষা আপনার
0: অপা নমস্কার
1: নমস্কার নমস্কার।

0: हेलो नमस्ते मैडम।
1: नमस्ते।
0: हाँ मु राधाकांत भाई कहूँ बरगढ़ जिला बिजेपुर ब्लॉक जलपाली रु।
1: केमती कौन अच्छा प्रथम कहतु।
0: हाँ मु बहुत बड़ा भल अच्छी मैडम आपड़ी अच्छा
1: आम तो सब बेले भल सेवे था।
0: हाँ मैडम आज जो टॉपिक रखी सीटा बहुत बढ़िया से आपको बहुत बहुत धन्यवाद। देखो मैडम आम परिवेश दिवस खाली दिन जून पांच तारीख से पालन करदे से ठीक हवनी কিন্তু আমি কোণ করছু না যে বৃক্ষ মানে পঞ্চায়েত তরফে যে লগা হচ্ছে সেটা তো লগাই নেছু খালি কিন্তু সেটা আর যত্ন না নেবার হ্যাঁ বেলে সেটাকে গুরুত্ব দেবার কথা। দেখুন ম্যাডাম আউ আমি বিকাশ না রে খালি বিনাশ করে চালুছু। ফরওয়ে হচ্ছে ফরওয়ে রে কত গছ যাচ্ছে গোটে কিলোমিটর হারাহারি হাজার হাজার গছ যাচ্ছে কিন্তু আমি গছ কতটা যোগাই পারুছি গোটে বি যোগাই পারবার নাই সেটা যোগাউছ সত কিন্তু সেটা বঞ্চিলা বেলাকু আর নাই
1: বঞ্চুছি কি বড়ুছি কি কে দেখুছি
0: সেটা কি দেখুন পঞ্চায়েত তরফ যে দুই হাজার বাইশ তেইশ রে যে সব পঞ্চায়েত কু গছ রোপণ পাই পয়সা দিয়া হইতা সেটা তো যারা আসিলা কিন্তু সে গছ বি যোগালে কিন্তু সে গছ এবে আর গোটে বি নাই সেটা প্রতি প্রশাসন নিহাতি দরকার।
1: গছ লগাইলা বেলা ফটো উঠা হচ্ছে সেই ফটো পেপর আমি দেখুছি সেই ফটো পেপর বাহুছি যে অমক অফিসে অমক ইনস্টিচ্যুট রে অমক অনুষ্ঠান রে গছ লগা চালিছি বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা যাচ্ছে পরিবেশ সুরক্ষা পাই আলোচনা চক্র মান হচ্ছে আমি ভাষণবাজি দৌছে মু এটি কৌছি আপন সেইটি কৌছন্তি বট কেতে আমি সচেতন কেতে আমি দিলসে কহুছে হৃদয়রু কেতে কহুছে আমি আমগো হৃদয়রু কেতে বাহারুছি পরিবেশ কো আমি কেমতি তাজা রাখিবা কেমতি সুরক্ষা দেবা হৃদয় সহিত আমি এটা সব করুছে কি এই কথা বল
0: না ম্যাম সেটা খালি দেখাবার লাই খালি করা হুজি এবে
1: আজ্ঞা আজ্ঞা
0: হ্যাঁ তো সোশ্যাল মিডিয়ারে গছটে লগালা বলে তো ফটো ছাড়ি কিন্তু সে গছ যত্ন নউজন্তি কি না সেটা তো কি পজরা
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা কনস্ট্রাকশন
0: ও ইন্ডাস্ট্রি ম্যাম দেখুন তো নিয়া লগাই নেওজন বহুতে গছ মানে নষ্ট হয়ে গেছে স্যার। দেখুন মুই গত বর্ষ পচাশটা খন্ডে আম্ব গছ যোগাই দিলি কিন্তু কে জনে গলা নিয়া লগাই দেলা সব গছ মরিগলা।
1: আপন কোন করতিলে পচাশটা গছ পড়লা বেলকু বহু সময় লাগিথিব আপন তা ভিতরে বিরোধ করি নাইতি
0: ছোট ছোট গছ হয় বেশি বড় নাই সেটা বেলে বহু জোরে নিয়া লাগিদিলা ম্যাডাম নিভাই না লাতে খরা হুদলা ইয়ে
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা
0: তো প্রতি বছর গলালে সব পুড়ি গলা গছ মানে
1: প্রতিবর্ষ আপন কতটা গছ লগান্তি।
0: মু তো 10টা গছ নিহাতি লগাবার চেষ্টা করে ম্যাডাম।
1: আ বড় বড় করন্তি তাকো যত্ন করন্তি।
0: হ্যাঁ মু যে আম মানে যোগ দিলি সেটা তো এবে ফলান আর প্রত্যেক বর্ষ যেন যোগাইছি সেটা মানে হেলান পাঁচ সাত ফুট উপরে ডেং হেলান বড় হেলান।
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা বহুত বঢ়িয়া মানে প্রত্যেক লোক এমতি কিছু না কিছু গছ লগান্তু কিছু নহলে গোটি গছ লগান্তু
0: যো গছ হেলা নি ম্যাডাম কোনসি নির্দিষ্ট নাই।
1: হ্যাঁ হ্যাঁ দেখুন তো সব
0: আমি ফুল গছ হেলা নি লগে পাইবা সেদ্রু বি তো কিছু অম্লয়ান আমকু মিলিব।
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা আজ্ঞা বহুত বঢ়িয়া বহুত বহুত ধন্যবাদ কল করতিবারু।
0: নমস্কার ম্যাডাম।
1: হ্যাঁ নমস্কার।

0: ম্যাডাম নমস্কার।
1: নমস্কার
0: দামন্দ ম্যাডাম, মোর রাজেন্দ্র বিষয়ে কথা বল কল করি।
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আপনা সবুবেলে লাস্ট আড়ুকু কোহন্তে
0: লাস্ট না মুদিতা কি তাই বলে দিন দিতে।
1: হ্যাঁ
0: আপনি লাস্ট এলু কি তাই বলে আপনি মোর মনে করে ছাড়া না আপনি তো মোর মনে আশীর্বাদ দিন বলে ছাড়া।
1: হ্যাঁ আজ্ঞা, আপনি যে মন্দিরে মা কো সেবা করুচন্তি, কেতে গছ লাগিছি সেইটি, চম্পা চমেলি মন্দার সব লাগিছি? গছ কেতে লাগিছি সেই মন্দিরর চারিআড়ে, মু সেই কথা পচাচ্ছি।

0: শ্রোতা ভী গোটিয়ে আদর্শ পরিবার গঠন পছরে নারী আউ পুরুষ উভয়ঙ্কর অবদান রয়েছে।
1: নারী হচ্ছে গোটিয়ে পরিবারর শক্তি, সে মা, ভৌণী, স্ত্রী এবং কন্যা ভাবে পরিবারকু স্নেহ ও আদরের বাঁধি রাখতে।
0: পরিবারের মা ছুয়া মানকর যত্ন নিয়ন্তি, তা সহিত সমস্তঙ্কর দেখাশুনা মধ্য করন্তি।
1: সকাল সমস্তে উঠিবা আগরু সে উঠি থাকে আউ ঘরর সবু কাম আরম্ভ করে দেই থাকে। সেইপরি রাত্রি সমস্তে শোয়া পরে সে শোয়াকু যাই থাকে। মা, স্ত্রী, ঝিও, বহুর উপরে নারী হি ঘরকু বাঁধি রাখে।
0: সে রোষেই করি থাকে, সফা সুতরা করি থাকে, সমস্তঙ্কর সেবা করি থাকে। কাহার দেহ খারাপ হলে রাতে অনিদ্রা রহে সেবা করে, ঔষধ ঠিক সময়ে দেই থাকে। কিন্তু এই সব কাম ভিতরে সে বেড়ে বেড়ে নিজকে অবহেলা করে দিয়ে, যাহাদ্বারা

0: শ্রোতা ভী আজ তো সময় হয়ে আসল কিন্তু যা পূর্ব আসন্তকাল আমার্যক্রমে আপনার কম সব শুণবাকে পাইবে সে সম্পর্কে কে রকুছু
1: আসন্তকাল আপনার সাক্ষাৎকারটি শুণবে কিশোর কিশোরী বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে
0: আক্ষাৎকার শুণবে গৃহ পরিচালনার নারী মানকর ভূমিকা সম্পর্কে তাহলে কন কৌছ অপা উঠিবা আজির কার্যক্রম কো এটি রাখি তাহলে রহিলু শ্রোতা ভৌণী
1: নমস্কার।

ব্রিক্স দেশগুড়িকর প্রতিনিধি এবং বিশেষজ্ঞমানে যোগদেই বিপর্যয় পরিচালনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগ সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গ উপরে আলোচনা করবে। ব্রাজিল, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্ডোনেশিয়া, ইরান, রুশিয়া, দক্ষিণ আফ্রিকা আদি দেশের প্রতিনিধিগণ সম্মেলনে যোগদেবে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি উদ্ঘাটনী সমাবেশে যোগদেবে বলে রাজস্ব বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী কইছন্তি। সম্মেলনী আসন্তা শুক্রবার পর্যন্ত চলিব। উত্তম স্বাস্থ্য, পুষ্টিসার, জীবিকা এবং উন্নত জীবনশৈলীরে দুগ্ধর গুরুত্বপূর্ণ ভূমিকা উপরে আলোকপাত করিবা লক্ষ্য নিয়ে আজ বিশ্ব দুগ্ধ দিবস পালন করা যাউছি। 2001 প্রত্যেক বর্ষ জুন পহিলারে এই দিবস পালিত হয়ে আসুছি। চলিত বর্ষর বিষয়বস্তু রয়েছে মহিলা দুগ্ধচাষীঙ্কু সম্মান। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সামাজিক গণমাধ্যমে কইছন্তি, বিকশিত ভারতরে বিকশিত ওড়িয়া গঠন পাই 2036 সুদ্ধা রাজ্যের দুগ্ধ উৎপাদনকু দুই গুণর ঊর্ধ্ব করিবা সরকার লক্ষ্য রাখিছন্তি। এই লক্ষ্য হাসল পাইঁ মুখ্যমন্ত্রী কামধেনু যোজনা ও মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা কার্যকরী করা যাউছি। গত দুই বর্ষ মধ্যে 4 লক্ষর ঊর্ধ্ব গোপালকঙ্কু 326 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা যাইছে বলে মুখ্যমন্ত্রী কইছন্তি। গোপালনকু প্রোৎসাহিত করিবা সহিত দুগ্ধ উৎপাদন বৃদ্ধি দিগরে সরকার নিরন্তর উদ্যম জারি রাখিছন্তি। এক সুস্থ সমৃদ্ধ ওড়িশা গঠন দিগরে কার্য করিবা পাই মুখ্যমন্ত্রী আহ্বান দেইছন্তি। ভুবনেশ্বর কলিঙ্গ স্টাডিয়ামে আসন্তা 21 আন্তর্জাতিক যোগ দিবস অবসরে রাজ্যস্তরীয় যোগ শিবির অনুষ্ঠিত হব। যোগ মহোৎসব সমিতি এবং ক্রীড়া ও যুব ব্যাপার বিভাগ পক্ষর স্থানীয় কলিঙ্গ স্টাডিয়ামে আজ এ সম্পর্কিত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত রহবা সহ সমস্ত জেলা ও ব্লক মুখ্যালয় এবং পঞ্চায়েত সমিতি স্তরের যোগ দিবস পালন করা নিয়ে বৈঠকের স্থির করা যাইছে। আন্তর্জাতিক যোগ দিবস জন আন্দোলনরে পরিণত করিবা সহ অধিকরু অধিক লোকঙ্কু যোগ সহ জড়িয়া যিবা পাই বৈঠকরে আলোচনা হইছে। পূর্বতট রেলপথ অধীনরে নূতন রায়গড়া রেলমণ্ডল আজিঠারু কার্যক্ষম হয়েছে। রায়গড়া ডিভিজন অধীনরে 696 কিলোমিটর রেলপথ রয়েছে। নূয়া রায়গড়া রেলমণ্ডল অধীনরে কোরাপুট, সিঙ্গাপুর রোড, কিরন্দুর, গুণপুর, পারাড়া সমেত দক্ষিণ ওড়িশার অন্য কতক গুরুত্বপূর্ণ স্টেশনকু সামিল করা যাইছে। প্রায় 20,000 কোটি টাকা বিনিময়ে নূতন কার্গো টার্মিনাল কার্যক্ষম হব। নূতন ডিভিজনরে প্রায় 600 অধিক অধিকারী ও রেল কর্মচারী কার্য করবে। অব্যবহৃত মাল পরিবহন সম্ভাবনার উপযুক্ত ব্যবহার হওয়া সহ কিরণডুল বচেল খনি ক্ষেত্রর লুহাপথর পরিবহন হব। এই ডিভিজন প্রায় 40 মিলিয়ন টন্র অধিক মাল পরিবহন করিবার ক্ষমতা রক্ষিছে বলে জনাপড়িছে। বরগড় জেলার ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন প্রক্রিয়া এসআইআর 2026 সম্পর্কিত সচেতনতা অনুষ্ঠিত হচ্ছে। বুস্তরীয় অধিকারী বিএলও মানে ঘরকু ঘর বুলি মতদাতাঙ্কু পরিগণনা ফর্মকু উপযুক্ত ভাবে পূরণ করিবা পাই মার্গদর্শন দেউছন্তি। সমস্ত পৌরাঞ্চলরে এলইডি স্ক্রিন মাধ্যমে সচেতনতামূলক ভিডিও ও বার্তা প্রদর্শন সহিত কম্যুনিটি রেডিও কেন্দ্র মাধ্যমে এসআইআর উপরে বিভিন্ন কার্যক্রম প্রসারণ করা যাউছি। ভদ্রক জেলা ধামনগর ব্লকরে চাষীমান মুগ, বিড়ি, সোরিষ, চীনাবাদাম ও সূর্যমুখী কিণবা সমবায় সমিতির মন্ডি খোলা যাইছে। সরকারঙ্ক নির্ধারিত মূল্য অনুযায়ী চাষীমানে সেমানক উৎপাদিত শস্য বিক্রি করিপারিবে। চলিত বর্ষ ডালি ও তেল জাতীয় শস্য পাই 80 জন ও রবি ধান বিক্রি পাই 82 জন চাষী নাম পঞ্জীকরণ করিছন্তি। গঞ্জাম জেলা ছত্রপুর মহোৎসব আজিঠারু আরম্ভ হয়েছে। আসন্তা শুক্রবার পর্যন্ত চালিবাকু থিবা এই মহোৎসব সময়রে ভিড় নিয়ন্ত্রণ পাই ছত্রপুর পুলিশ পক্ষরু ট্রাফিক নিয়ম জারি করা যাইছে। আর্যপল্লী, কোণমণা ও বাটছত্রপুর দেই আসুথিবা সমস্ত দুইচকিয়া ও চারিচকিয়া যানগুড়িকো ডিআরটিও ছকরু সার্ভিস রোড দেই নূয়া বসষ্ট্যাণ্ডে পার্কিং করিবা পাই পুলিশ প্রশাসন পক্ষরু কোয়া যাইছে। পানিপাগ রাজ্যরে কালবৈশাখী জনিত বর্ষার প্রভাবে তাপমাত্রা হ্রাস পাইছে। আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে বিভিন্ন স্থানে আসন্তা 4 দিন পর্যন্ত বর্ষা লাগি রহিব। গত 24 ঘন্টা মধ্যে নবরঙ্গপুর জেলা রায়গড়ে সর্বাধিক 37 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। আগামী 5 দিন মধ্যে দিনর সর্বাধিক তাপমাত্রা 2-4 ডিগ্রি বৃদ্ধি পাইবা নিয়ে পানিপাগ কেন্দ্র পক্ষ অনুমান করা যাইছে। মুখ্য সংবাদ পুণিথরে জৈবিক কৃষিকু প্রোৎসাহন প্রদান লক্ষ্যে দেশব্যাপী আজিঠারু আরম্ভ হয়েছে ক্ষেত বচা অভিযান। ওড়িশার গোটিয়ে রাজ্যসভা আসনরে উপনির্বাচন পাইঁ প্রকাশ পাইলা বিজ্ঞপ্তি। জেই আডভান্স 2026 ফলাফল প্রকাশ, কৃতি পরীক্ষার্থীঙ্কু মুখ্যমন্ত্রীঙ্କ শুভেচ্ছা এবং মহিলা দুগ্ধচাষীঙ্କୁ সম্মানর বার্তা নিয়ে আজ পালন করা যাচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। আঞ্চলিক সংবাদ।

0: আমার কাদিমন
1: খাইলে দিন কে মুই পাছা বাটা এদে তুই তো কি খাইছে ব্যবহার করলুনি
2: হই হই
1: তোকে কি দিন কে খেতে লাভেলানি বলে মাছ কে মিলছি যাকে বাড়িকা দিল বাড়িকা দিল আছে
0: ও মাছ কে তো মিলছি আছে আরি মাছ কে মিলছি আছে এ ব্যবহার নেই কি জন খাইছে কির ব্যবহার কির ব্যবহার উদ্দেশ্যে বল
1: অধিক বল যে হেরি খাইতা বলে মুই তোকে পাছারবি এদে তোকে ফুলা করে পচারলিনি কি জোনটা বিগলুনি সেদি পানি মিশালুনি নাই
0: এতে শুন পানি নিয়ল আর ক্ষীর কে তো বিকি নয় পানি অল্প মিশাইবাকে পড়ছি মাত্র এ জন ব্যবহার বলে করে অধিক সে ফানিয়া করে করে জন করলাইনি সেটা ঠিক নাই নি এ ব্যবহার করলে সেটা তুই করে দেখ কিনা করে দেখ এবে সেটার কাজে সরকার সাইজ মিশা করলাইনি জন মন গরু খাইছে রকি করি ক্ষীর ব্যবহার করবাকে ইচ্ছা করলাইনি সে মন গাই মিশা দেলাইনি মহিষি মিশা দেলাইনি দেখি সে ক্ষীর কে সরকার তরফর নি সে খাইছে ক্ষীর সোসাইটি বলে আছে সে মন মিশা গেনি নেলাইনি বুঝলিস কি নাই এলে এ জন ক্ষীর ব্যবহার গোটে ওদিক সে বল আর তোর লগে
1: খাইছে বল তাকে গাই কে খুঁড়া তোর গা সেটা মন দেলে মিশা বল
0: বল গরুর সে গোবর ফোবর পোকাই করি সেটা খত মিশাইছি আছে
1: আরে গছ লগাওয়া কে শাক করবা খায় আজকাল আজকাল খত
0: মিশাই চাষ করলিনি শাক ডাল চাষ খন্ড করলিনি গরু খেয়ে
1: চাপাইলিনি সাহকার বলে সাহকার ডবল সাহকার আলু নিয়ে খাইছে
0: বললে সে ক্ষীর ব্যবহার মিশা করলি
1: এ ক্ষীর ব্যবহার করলি বলে দই চেনা বল কি এটা আমি বলছিস কি
0: সব সব
1: এ লাগাইস
0: সব করে
1: হ্যাঁ এলে আমি দেখি বঞ্জা মঞ্জা আছো তোর ঘরে কেটে দুবে
0: আর কেট কাই কেটা কাই বাদানে গড় দিন তো কাই বাস কাই বাদানে সে টাকা দে মাত্র মুই কইবাটা কথা আমার জন ভাই বইন মন শুনলাইনি এবে দে গা গইলে ভিতরে মিশা গাই করে কোন পোষপাড়া উনাই গেল এবে খাইছে বুইল মন রেলাই সে মনকে অল কষ্টেরলু সেটা এবে নাইনি এবে ট্রাক্টর লাগাইলাইনি তেবে মুই কইবাটা খাইটা বলে গা গইলে ভিতরে এসবু ব্যবহার কে করবার আরি ক্ষীর ব্যবহার মিশা করলে সরি গাই গরু মিশা পোষিয়েছি সেমন মিশা সেবা করিয়েছি আপনার সেমন জন খাইছে গোবর মন মিলছি খত মিশাইছি সেটা তাস বিষয়ে পুরাই করি খটে তাস মিশা করিয়েছি গোবর তা খত তানে কি নাই যে এলে এটা তো নিমান আকা কাতা শুনলো আকা এলে গীত করে শুনলে বলে তা বলতে
1: ওই শুনে দেশ কায়
0: এ দে গীত কে এ গীত কে শুন তারপর কথা বার্তা

0: सुन्नुहोस् कि
1: हजुर
0: परा चन नहीं सब कता एबे देख एबे हम कैसे सगडल कता उड़तेला कि नहीं छे
1: अरे एबे तो जोन जेल ऑनलाइन कोत गोबर खत गोबर खत खाइसी न मिलानी आजकल लोक लोक मन खाई खाई खत मन फकाइलानी जे से ओसो मन फकाइ देले से आजकल दिने गोभी खाइबा के खाइसे केती गोंद मन से आइलानी
0: सब सब सब
1: खाइबा के मन लागे
0: सेंतारी से किर बेबर तो कर लीनी ए खाइसे सीजन सागदल तास मिसा कर लीनी से हिसाबे गोड बाबू के ए से खाइसे कृषि विभाग र बाबू के गोडे के भेट कटे ए गेलिया छी मुई ए खरा दिने ए खरा दिन चला छी कि नै जे ए खरा दिने काई काई सागदल तास मन करी से विषय का कांटेक्ट फचर दिलिया छी सेटक सुन देउ
2: हाले बाबू जुवार लागो
3: जुवार जुवार जुवार खाइना बाबू अपना हल्ला संके सुदा छ
2: काई कला छिन बाबू
3: কৃষি বিভাগ রে চাকরি করিনি
2: তোমার কাম কাটা বাবু
3: আমার কাম বললে আমার চাষী মানে কেমতি কম পয়সা পত্র লগাই করে বেশি করে ডাবু পাইবে সেটা হলানি আমার মুখ্য কাম আর তো লোক চাষ বললে চাষ করে দেখতে মনে নাই কি বেশিটা মনকু তাঁকু কেমতি নূয়া নূয়া কৌশল মানে শিখাইলুনি শিখাইকি তাঙ্গে কেমতি দুই পয়সা অধিক পাইতে সেটা আমি দেখলুনি
2: এবে খাই বললে আজি ওর খাতা বিষয়ে কথা হইব খাইটা বললে খারাপ দিনে চাল্লা ঠিক নাই বাবু তাস তো আমি খুললিনি আগা দান পড়ছে দান দান পড়ছে দান দান পড়ছে দান বললা পরা এবে যখন খারাপ দিন চাল্লা আছে এ খারাপ দিনে খাই তাস করিয়েছি বলে সাগডাল তাস খাইটা করিয়েছি বাবু সেটা খন্ডে
3: খরা দিন বললে আমার দুর্নীতি পানি কম খরচ হব এমনকি চাষ মানে করবা আছে আজিকালি পানি বর্ষা তো নাই পানি মানে উনা হয়ে গেলানি লোকালি ধান চাষ বললে নাকি ধানকে বেশি করে পানি লড়া এটা কাজে আমি যদি শাক ডাল করবা বললে শাক ডাল দিয়ে আমাকে কম পানি লড়া কম পানিতে হয়ে গেলে নাকি আমি শাক ডাল মানে হয়ে যাইছি চাষে মিশা দুই পয়সা পাইবাই
2: শাকডাল থাস বললাস বাবু খরা দিনে খাই খাই শাকডাল থাস মানে খরিয়েছি আর কেন্তার ভূমি টানে খরিয়েছি সে বিষয়ে খন্ড খইলে বিস্তার করি আমার ভাই বোন শুন তাই বললেন
3: শাকডাল বললে নাকি খরা দিন গে বলে আজকালি ঘর জমি আর ভেন্ডি তারপর আমাকে বাইগন মিশা কলে উনা পানি লড়া আর এটা মরিচ করবে কলরা এটা মনে করলে আমাকে কম পানি লড়া পড়ছে আর আদায় মিশে ভালো হয়েছে আর এটা মনে করতে নাই কি আজকালি আর গোটে বড় জিনিস গোটে ভালো লাগে এটা মকা সাধন খাইবার কাজে মকা সেটা বেবি কর্ন বলো ভাই
2: যন্দ্রা
3: যন্দ্রা আমার এই বাট নাই কি লোক সেটা মানে খন্ডে খাইবাকে মিশা ভালো বললেনি কেতে সবুদিন হারি খাই আলু আর বাইগন এটা মনে কে খাইবাই খাইটা মনে মিশ করলে খাইটাকে মিশা কম কম পানি লড়া কোম্পানি মকা মকাকে আমি মন্দির ছড়াই করে খাইবা এটাকে নাই কি সোজা সঙ্গে সঙ্গে সেটা ইয়ে হবো তাকে সবু সঙ্গে আমি আনিকিরি শাক খাইলা পরে আমি খাইবাকে মকা আমার আগ তো নাকি মকা বলি করে গোটে ভাতলা তারপর নাকি মধুর মকা গোটে ভাতলা এটা নাকি শাক মকা বলবে
2: এটাকে সজে শাক করে খাইবার নি
3: সজে শাক করি করে খাইবা কথা মধুর মকাকে এই মকাকে মঞ্জি ছড়াই করে খাইবা তাকে আর মঞ্জি ফঞ্জি নাইনি সব সঙ্গে খাই দেওয়া কথা
2: চাষ বিষয়ে

0: ಇಟ್ಕೊಂಡು ಕೂ ಅರಿ ಅರಿ ಕಾಟಕ್ಕೂ ಇಟ್ಕೊಂಡು ಕೂ
1: ಆಯ್ತಾ ಅಮರ ಸಾಗ್ ಡಾಲ್ ಬೆಲ್ತೋ ಇದಾ ಅವನ ಗ್ರಾಮಗೆ ಭಲ ಜಮಿ ಕುಂಡಿ ಆರಿ ಆಜಿಕಾಲಿ ಬೆಸಿ ಇಯೆ ಬೋಲೆ ಅಮಗೆ ಮರಿಚೆ ಹಲ್ಲ ನಾಕಿ ಆರಿ ದಿ ಪೈಸಾ ಅಧಿಕ ಪಾಯಬೆ ಸೆಟಾ ಬೆಸಿ ಬೆಟೇಬೆ
0: ಅಲೆ ಅಲೆ ಅಲೆ
1: ಮರಿಚೆ ಬೆ ಕೆಲ ಭಾರೆ ನಾಕಿ ತೆಬೆ ಭಾಗರು ಬೋಲೆ ಸಮಾನ ದಿ ಪೈಸಾ ಅಧಿಕ ಪಾಯಬೆ ಅಗುನಿ ಸಖಂಡ ಪೋಕರ ಕೋಲೆ ಮಿಸಾ ಬೆಸಿ ಲಾಗೆ ನಾಕಿ
0: কৈলাস বাবু খারা ডেল শাকডাল চাষ কথা কৈলাস এটা করিয়েছি কি নাই বাবু
1: ধান বললে নাকি জমতে পানি খেবি যে লাগে নিহাতি ধান হবা তেমন ধান করবার আরে আমার ভটা টুকরা মানে আছে লাগি করে খাল জমি থানে ভটা আছে ভটা থানে পানি গলানি মাত্র নাকি পানি আছে বলে কি নাকি ধান চাষ করে দেওয়া হয়েছে তেমন খাই থানে মনে কি শাক ডাল লাগাইলে নাকি আর এটাকে সেটাকে সমান হয়েছে তাকে যে নাকি লস না হয়
0: এলে এ যে শাক ডাল চাষ বলে ডগর বেড়া পরাটা মানে এলে নি মানে নি বাবু
1: টুকরা বেড়া পানিতে
0: বেড়া কেন্তারটা বলে তারপর বাবু খাইটা করবার আছে সে কেন্তার সে বিহান পকাইছি কেন্তার করছি সেটা খন্ডে বিস্তার
1: বিহন বললে নাকি আমার এইটা বাইগন কে আর লঙ্কা মরিচ মরিচ মানে কি এটা মানে কি তলি বনাইবার আছে
0: তলি ঘোড়া কেন্তার বনাইছি
1: তলি ঘোড়া কু আমি খালি গোবর খত দেই করে নাকি তাকে তলি ঘোড়া বনাইবার আছে
0: তারপরে
1: নাকি আমার মাসে দেড় মাস হেলা বললে নাকি তাকে নাকি ডুবি মারি কি রোদার বাইগন কে আর আমার লঙ্কা মরিচ কে এটা মানে কি নাকি সেটা মানে করবার তারপরে এটা মানে কি আগে তো কম করবার আছে আমি বিহন ঘেনি নেলু বিহন ঘেনি নেলা পথে কাই করবো আমার ডিটেন45 বলি জিনিস আছে তারপরে আছে 22টি থিবাম তারপরে তাকে পালা খারি স্থানে পালা পকাইবার পানি দেখি যদি সুবিধা পানি বেশি পানি পকাই গেল নহে আর তাকে দুই দিন কে তিন দিন কে পানি বোতল দেখি দেখি পানি দেবার আছে
0: এলে এনকার হিসাবে চাষ মনে হয়েছে খারাপ দিনে সবু রকমের শাক ডাল চাষ করিয়েছি নি বাবু এলে শাক ডাল চাষ করলে সরি খারাপ দিনে নিমা দুই পয়সা অধিক দাবু মিলি পারছি নি
1: দুই পয়সা মিলি পারছি
0: আলে আলে বাবু নিমান করে কই দিলাস রাখা যে জবর জবর ধন্যবাদ আর একটু দিন খাই বিষয় এলে খাতা হতো না রে এলে নিজের লাগা
2: শুনলো নিমান করি কই দিলাস শাক ডাল চাষ করবাটা অধিক সে বল দান মিশা করা খন্ডে বেড়া আছে বল দান মিশা করা দান পচ্ছে যেন এ খারাপ দিনে আইসি এ খারাপ দিনে আইলে সরি সেটা খন্ডে শাক ডাল চাষ মিশা করলে অধিক সে নেবার এনে করলে নি কাইছে ক্ষীর ব্যবহার
3: এলে সে বাবুকে গোটে গীত শুনে তো
2: শুনাও বললেনি এলে ই গীত শুনাই তো বাবুকে
4: দিয়া জন

0: ইমান লাগলা তোমার কথা শুনি করি এলে বইনি অঙ্গনবাড়ির লাগে কাই কে কাম মনে হল নি দিদি
1: অঙ্গনবাড়ি সামনে আই পিলা টাকে কে পাঠ পড়াইবাটা খেল নাচ গীত আই ঘর অতি মা মন কে তাঁকর সেবা যতন আর ইমুনাইসেন হয়েছি সুজা হয়েছি টিকা দেওয়ার নি পেট হার নি মন কে নেওয়ার কাজে মেডিকেল কে ডেলিভার হওয়ার কাজে টাঙ্গলো নি পিলাটাকে মন কে পাঠ নাচ গীত খেলে শিখাইলো নি সেবা যত্ন আমি নমু তাঙ্কর মাছকে অজন করবু ছতুয়া দেলু নি পিলাটকি মানে মুড়ি চনা মধ্যে সরকার তানোর আসলা মুড়ি
0: চনা
1: তানোর আসলা আছে 2024 রু
0: দিনকে তোমার তো এবে তো সকাল সকাল পিলা মানুষ ডাকলাস নি কেমতি হলে এবে তো সকাল স্কুল হল নাকি নাই
1: সকাল স্কুল হইল সাতটা দায় রু নটা দায়
0: গর্ভবতী মা মানে কেমন যত্ন নেলাস নি তুমি সেমনকে প্রথমনি প্রথম চার মাস জাগটে কোনে জাগরত রেবার কথা সেমনকে কাইটা ইনজেকশন দেলা
1: সেমনকে তাঙ্গনকে তাঙ্গনকে দুই মাস ভিতর হই গলে তাঙ্গনকে আমি না এন্ট্রি করিবু তাঙ্গনকে পচারবু কেবে ইয়ে রলাস তোমার লাস্ট পিরিয়ড কেবে হি রলা বলি তাঙ্গনকে পচারবু তাঙ্গনে

0: আরে গলা গলা, দেখো স্টোভ উপরে ভাতটা বসেই দিয়েছি, পিলে টিকে রুহ, দেখে ভাতর অবস্থা কোণ হয়েছি।
1: বুঝলু না শুনি, স্যার আইএস পাই পড়ুছেন, দেখিলু সেই যে মোটা বইটা 4 মাসের টিউশন ফি দিয়ে কিনছেন।
2: ছেনা গুড়, কহিলা কন না 4 মাসের ফিজ দিয়ে কিনছেন, ফিজ দিয়ে বহি কিনলে তো খাইলে কন পবন ভবন যাহার আহার।
0: হ্যাঁ পুনি বদমাস আরম্ভ হয়ে গেল না
1: স্যার, এই যে আপন সমটা দেইছিলে বহুত কষ্ট স্যার, শুনি কিন্তু কর দিয়েছি, সে কেমিতি কলা সেইটা হি বুঝতিলি স্যার।
2: সেইটা মু বি করি পার নথিলি, হেলে অপা বুঝাই দেলে তো সাঙ্গে সাঙ্গে বুঝি গলি, বিএসসি পড়ছন্তি তো।
0: আচ্ছা আচ্ছা, অপাঠু বুঝি আসি এটি বাহাদুরি নৌছ নুহে, কাই এটি আসি মতে পচাইতাম তো।
2: অপা কহুতিলে আপন কো গোটে পরীক্ষা পাই খুব পড়াপড়ি করছন্তি, এণু এমিতি কথারে সময় নষ্ট করিবা কথা নুহে।
0: আউ কোন কহুতিলে শুনে?
2: কহুতিলে স্যারঙ্কু থরে আম ঘরকু ডাকি আনুনু, রোষেই কামরে বেশি সময় নষ্ট করিবা ঠিক নুহে, এ কথা বুঝাই দিয়ন্তি, তেনিকি আম ঘরে পেইং গেস্ট হই রহি যান্তে।
0: হউ সেতিকি বেশি হই গলা। হ্যাঁ সুরেশ, তোমার অঙ্ক কষা কেতে বাট গলা?
1: এ প্লাস বি হোল কিউর এক্সপ্যানশনটা মনে পড় নাই তো স্যার, সেইথি পাই।
0: আরে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইনটু এ প্লাস বি, এতিকি মনে রাখি পারনো? হ্যাঁ সোনি, তোমার সব অঙ্ক ঠিক আছে, হলে ইংলিশটা টিকে সময় দেব কহ, মন দিয়ে গ্রামার পড়। আর সুরেশ
1: স্যার,
0: গণিত পাই আও যদি হেড়া করো তোম না বুড়ি যাব, মেধাবী ছাত্র বলে যে খুশি হচ্ছ সেতক বি যাব। হ্যাঁ হোমওয়ার্ক নদেলে দুই জন যাক বদমাস করে সময় নষ্ট করিব। সুরেশ তোমে 4 প্রশ্নমালার সবু অঙ্ক কষি আসিব। আউ সোনি, থার্ড লেসন র ভোকাবুলারি তক সবু ভালো ভাবে পড়ি আসিব, হেলা?
2: স্যার নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, ইয়ে সোনির অপাটা কেমিতি গাছিব? মো কথা কাই কেতে ভাবুছি, বাপ তো উপরি কমে পেট বড়াইলানি, যৌতুক দিয়ে আইএস র বপাকু কিণব, ইয়ে তো কি মো পছরে? হও ছাড়।

0: হ্যালো আদিত্য।
1: নমস্কার স্যার।
0: আজিকালি তোর আদৌ দেখা মিলল কথা কন, কোটি কিছু এঙ্গেজমেন্ট পাইগলি কি
1: না স্যার? সেমিটি কিছু হলে মুখ আপনার মিঠা আনি দিয়ে পেসেন্টে টিকে ব্যস্ত রাখা পড়ুছি তো। হ্যাঁ, বাপাঙ্ সম্পত্তি ভোগ করবার সৌভাগ্য তো মোর হই না, সে কথা পাই টিউশন টিকে নহলে জীবনের অভিলাষ তো বহুত দূরের কথা, জীবনটা কেতবেলে যে নষ্ট হয়ে যাবে।
0: এক্স্যাক্টলি, ঠিক কথা কইছো। নিজ গোড়ে ঠিয়া হওয়া হলে সবু কিছু সহিবাক হয়ে। টিউশন বাবদরে তোতে আগর কহিবি ভাবুলি, কিন্তু ভাবিলি পিলাটার স্বাভিমান কালে বাধিব
1: না স্যার? এতে স্বাভিমান বাধিলা ভাই কন?
0: হ্যাঁ, এ বিষয়ে ভাগ্য আ কপাল বিষয়ে কিছু ভাবিছ কি? মো কথাটা তো সেদিন অধারে হি রইগলা, পুরা কহিবাক সুযোগ বি মিললানি।
1: সরি স্যার, সেদিন সে নিদটা আসি নথিলে।
0: ইয়েস, এই যে কথাটি কহিলু সেইটা হি ভাগ্যবাদীর ভাষা। সেতিকি বেলে তোতে নিদ আসবাক ছিলা, মো কথা মতে অধা রাখিবা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপন জনে ব্যবসায়ী কি আউ আপনক ব্যবসায়কু বড়াইবাকু চাহুচন্তি কি?
4: তেবে চিন্তা করন্তু নাহি, এনিকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব।
3: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আউ আপনকর ব্যবসায়কু বড়ান্তু।
4: সুলভ দররে আপনকর ব্যবসায়র বিজ্ঞাপন পৌঁছি যিব সবুঠি সবু সময়রে আউ সমস্তক পাখরে।
3: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বররে।
4: আকাশবাণী জয়পুর সদা আপনক সাথিরে, সবু সময়রে আপনক সেবারে।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্ৰৰু। বর্তমান আসন্তু শুনিবা ভারত সরকারকর 12 বর্ষ পূর্তি অবসরের এক বিশেষ কার্যক্রম। রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্ৰৰু।